লাইসোল ইসাই তাহানজিবা ইকাইরোল থরম লানব মতানদ তৈসনজরিকাইরোল থরমদি কইজম প্রেম কান্তি পেনা রুব্রাক সৈসপাক ইসই সৈরেন সোরারেন লাইসোল ইসাই ফানজৌবম শ্যামা দেবী থকচম বিশ্ব থৌদাম নমিতা দেবী সৈরেন মথংসিদ বিজয় টংগ্রম অরুণ কুমার নৌমাইথেম লাইশ্রম ইনাউচা সিং থরম সন্দোক তাহানজরিব আকাশবাণী ইম্ফাল এফ এম সঙ্গাই চ্যানেল দিগিনি হজিক পুফম চ্যানেল থামজরিব থরম সিং খংহনজরি পুরুক মিনিট তর সন্দোকচগনি লাইবাকনিংবা ইসাই তাহানজগনি আয়ুক পুরুক মিনিট তরমঙা পুরুক মিনিট কুড়মঙা তোমান তোমান সৈসপি ইসাই তাহানজগনি খোঞ্জল নাচোম সন্দোকচগনি আয়ুকি পুরেট নাচোমদ থামজরি তোমান তোমানবা মণিপুরি ফমসিংদি লোখচব ইসাই পুরেট মিনিট নিফু লানথোকচগনি স্কুল অফ এজুকেশনল টেকনোলজি ইবোতোমবি ইনস্টিটিউট অফ এজুকেশন এমআইএমএ কিংবাঙ্গলনা পুথোচব থরম নুশিহিদ নাহারো খোঞ্জল তাহানজগনি আয়ুকি পুনিপান পুনিপান মিনিট নিফু নিথোয় গুড মর্নিং মণিপুর সন্দোকচগনি সৈসপামগি ইসাই তাহানজগনি আয়ুক পুমাপন মখাই পুতর মিনিট আনি গীত লানথোকতুনা তাহানজগনি পুতর মিনিট কুন্থ্রা নিথোয় সন্দোকচগনি রেডিও লীলা হাওব কোনু লীলা সানবিগদব চিঙু থাংজিং উইমেন্স কালচারেল এসোসিয়েশন লীলা কংবু মণিপুরি ইসাই তাহানজগনি পুতর মথোয় মিনিট কুন্থ্রা নিথোয়ুব মিনিট তর লানথোকচগনি গুড আফটারনুন লেডিস থরম থামজরি এখন হকসেল থামজরিব হিরম মামা মাপা ইনখলক্ষিমচাবু করম ইহুল খনগনি এক্সপার্ট লিগদ ডক্টর প্রীতম লাইশ্রম মেডিকেল অফিসার সি হৈ সি নম্বোল ডিএনও ডিস্ট্রিক মেন্টাল হেলথ প্রোগ্রাম বিষ্ণুপুর ডিস্ট্রিক উনদি সাবিগদাবম ইবে আইমা থরম পুথোপা থোকচম রেণুবলা গীত মালা ফবিগনি পুমিট তর পুমিট নিফু আব মণিপুরি ফমসাই তাহানজগনি পুমাই ওয়েস্টার্ন মিউজিক থরম ফবিগনি পুমি মিনিট মঙ্গা সন্দোকচগনি সাসি ইসাই তাসি থরম আসলেম কুন্দরৈগ উনদি সাব তাহানজগনি থরম পুথোপ কাকচিং তাবম রিতেশ শর্মা গাইকোটা কিসি তাহানজগনি পুমঙ্গা মিনিট আনি পুমাই সন্দোকচগনি সুমাং লীলা ইপাম লমদম ইংলুবদ লীলা আরোইব সরুক লীলা সানবিগদব নর্থ ইম্ফাল যাত্রা মন্ডল লীলা কংবু নাহারোল খোঞ্জল তাহানজগনি পুরুক মিনিট তর পুরুক মিনিট নিফু খুঙ্গি থরম লানথোকচগনি পুরেট মিনিট ইয়ংখৈ গুড ইভিনিং মণিপুর লাইভ ফোন ইন প্রোগ্রাম সন্দোকচগনি পুমাপন মিনিট মঙ্গা থামজরি ওয়াখল ইসাই নাহারোল খোঞ্জল তাহানজগনি পুমাপন মিনিট কুন্থ্রা মঙ্গা পুতর মিনিট মঙ্গা তোমান তোমান সৈসপিংদ গীত লানথোকতু তাহানজগনি মতানি চ্যানেল চথজরগদ থরম খংহনজব লইজরে

0: বিনিং সুমদি আমত পুকসরি মমোহম লোই হাকুনু কুনু নংনা খুমল পুন্দহুম বদি নসাবি খুয়ন হাওয়াইবু করি ওই রসিগিনি ইশানু
1: হয় হয় কে কে মচো কনানো

0: ৱেষ্টাৰ্ণ মিউজিক দাবিৰে আদমনা থৌৰম দাবিৰিবা আছি আকাশবাণী ইম্ফালগি সঙাই চেনেলদগিনি হৌজিক নংথিলগি পুং আহোম তাৰে মণিপুৰীদ পাও দাবিৰাছি
1: আকাশবাণী ইম্ফাল মৰাঠী বেবিনা পাও পাজৰি দাবি তাকসিনবগি খোজং চংসিনবদ বন ব্লকেট নতব আতোপ গণতান্ত্রিক পাম্বাই মুখ্যমন্ত্রী ইউনাম খেমজান হানা আপিল তৌরি মণিপুর প্রেস ক্লাব ইম্ফাল আমজুগি ইয়ংখাইনিথৈ সুব ফাউন্ডেশন ডে থরম আঙ্গদ মুখ্যমন্ত্রী মিয়াম রাইজো আসিদ শান্তি হাজিলহনব পুনা হোটামিনাসি হাইনা আপিল তৌকি পাউমিসিংগি থাকি পেনশন লুপা লিসিং নিপানদগি লিসিং তরাদ হেঙ্গলগনি হাইনা থৌরমদুদ মুখ্যমন্ত্রী লাউথোকি পাউমিসিংগি ফ্যামিলি পেনশন থাদ লুপা লিসিং মঙাদগি তরেত হেঙ্গলগনি হাইনসু লাউথোকি মদুগি মমাংদ মুখ্যমন্ত্রী লুচিংদুনা জার্নালিস্ট মেমোরিয়াল পিলারদ লাই কাটকি থৌরমদুদ আমজুগি হানগি প্রেসিডেন্ট আমসুং সেক্রেটারি ওইরামবসিংদ খুদল পোটবিদুন ইকাই খুমনব উৎকি থৌরমদুদ গৃহমন্ত্রী গোবিন্দ দাস কন্থৌজম কুমুকচম জয়কিষণ এমএলএ আমসুং ই পাউগি লমদ থবক তৌরিবসিং সরুক ইয়াকি নিদামদ মণিপুর প্রেস ক্লাব কমপ্লেক্স আকৈব মাই থানগনি সেবা সংকল উৎসবক মি লি থাম্বাল সংলেন গৃহমন্ত্রী গোবিন্দ দাস কন্থৌজম বিজেপি মণিপুর প্রদেশ কি প্রেসিডেন্ট রাজ্যসভা এমপি এ সারদা দেবী দল কি এমএলএ দল কি পুমা উনদি সাকে মিফম থরম মাই পাকন পানথোকব সেম সাব পুন হোটামিবগ খি হাই ইম্ফাল ওয়েস্ট কি সগোমন তেরা লুক্রাম লিরক্ত সগোল ইউমওয়ংদ অনৌব শোরুম ওয়াকসেট আমা মুখ্যমন্ত্রী ইউনাম খেমজান হাংদোকরে থরম থোকচোম রাধেশাম এমএলএ সুখি থরামদি খুচা হইবগি থাকুন পোথক পুথোপ হেঙ্গলগনি মগুন পোথক পুথোপ গমলগনি চয়োল আনি চাথগদব লিডারশিপ একাডেমিক এডমিনিস্ট্রেশন এন্ড লিগেল এক্সিলেন্স ইন ইয়ার এজুকেশন হাইবিসদ মাল্টি ডিসিপ্লিনারি রিফ্রেশার কোর্স আমাদের মণিপুর ইউনিভার্সিটি কি মিমস অডিটোরিয়াম হোক্রে নিপান ফাও চাথগদব রিফ্রেশার কোর্স আছি ভারত সরকার শিক্ষা মন্ত্রালয় মাখাদ ইউ জি সি মালাভিয়া মিশন টিচার ট্রেনিং সেন্টার মণিপুর ইউনিভার্সিটি সিনবনি কোর্স আছি ওজা এডমিনিস্ট্রেটিভ অফিসার পুনাহুমদিন সরু ইয়ারি নর্থ ত্রিপুরা পুলিশ লুপা কোটি নিফু রঙ মামল ওইগদব ইয়াবা টেবলেট কিলোগ্রাম ইয়ংখাই ফাদুন দ্রগ কি মায়ুক্ত চাশিলব খোজদ চাওনা মাই পাকলে দ্রগস পানিসাগর পুলিশ স্টেশন কি চলব মফমসিংদ পুলিশ আচৌব অপারেশন চাথবদ ফাবনি ত্রিপুরা কি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সোশ্যাল মিডিয়া পোস্ট থাকত ওয়ারোল পুলিশ সেকুরিটি ফোর্স নাহারোল খুনাইবু দ্রগদ কনব হোটারিবু থাকি হাই পুলিশ কি মাই পাক ত্রিপুরা মাই কাব চিনজাক সিজিনদব রাইজ ওহেনবগি খোজন হেন মপাঙ্গল কঙ্খতলে লাইবাক সিন থুমদ হয়েদি সাহি সেবা লিং কুন্তর ক্যাম্পেন হরগান ক্যাম্পেন লাগব অক্টোবর তরাতরে ফাও চাথগান ক্যাম্পেন মপুং থামিব পানদম ক্লিন লিনেস টার্গেট ইউনিট মফমসি মশক মবং হোদপ লু হেনবগত নাহাং সরু ইহানব পুকিং থগতপ সার্কুলার ইকোনমি ওয়েস্ট টু ওয়েল থরামগি মখাদ সাস্থ সে সামৃদি পুকি কমসি চাই ক্যাম্পেন হিরমদি স্বাস্থ্য মে সহবাগ স্বাস ভারত বিকশিত ভারত হাইবসিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হয়ে নিউ দিল্লি ইয়াসোভূমি সেমিকন ইন্ডিয়া লিংতরু মাসুব এডিশন হোদলগনি ফ্লেগশিপ প্লেটফর্ম ওইগদৌরি হুমনি মিফম ফ্লেগশিপ প্লেটফর্ম ওইগদৌরি মিফম এক্সিবিটর চাটুক হেন মালেনগি কম্পানি চহুম নিফু হেনবগি মিউর কাংবুসিং সরুক ইয়াগনি মাসিগি এক্সিবিশন লাইবাক তরুকি পেভিলিয়ন রাইজ সরকার কি তরানিথৈ আখনব স্টার্ট আপ পেভিলিয়ন সিং হাঙ্গনি ন্যাশনাল ক্যাডেট কোর এনসিসি কি নুপি মচা ক্যাডেট কুন লাদাখ পাংথোক অপরাজিতা পরংগ্লা লিং কুন্তরু হাই অলটিচুড লং ট্রেক মাই পাক লোসে ক্যাডেট কুন্থ্রানি awang ba altitude ki singlak sing phaw dana kilometer chani yang khairom chat pa ngkhe makhoi na satli ba du gi manung da glacier snowfall amachung turel mapal gi tampa kaya yauri tim asina makhoi gi trekking adu himachal pradesh ki kibar da gi hauraga ladakh ki karjo phaw ba chat ki makhoi ga loina na officer sing instructor sing medical staff amachung support staff su yauki paw loi jare

0: हेलो हेलो
1: हेलो
0: ताजा रिहाइ बिउ
1: हाउ मेरा सही मतलब ताजा की
0: फनी फनी कॉल तो बिरक लिसे मिंग लेफम हाइ बिउ
1: आई आ कनो खाइदिम देगी लेसंग आइ बम कोगी
0: खाइदिम देगी
1: हेने ताजा नि मैसे ना ताजा बगी वांग मदरा आइ न मरम ओइदुना आइ एप ओइरबा इने धर्मा न सही पा नरे दनि मोमना सही मदो इने ताजा रगिन
0: ওই আদো মিং দো মুক্তং গাই বিউ খাই দিম দগি
1: আ খাই দিম দগি লাইসং আই বম
0: লাইসং
1: আ
0: হোজে সিবু কা দে বিরমি
1: পুসি গা হান বনি এই
0: পুসি গা হান বনি আই কই গি অন জারিন দিও দা ফোন ইন প্রোগ্রাম সে হেক সান দোরক পদগি
1: আ হেক সান দো বদি পুসি গা হান বনি
0: ইয়াম নু গাই জেং আসি কই না আ নোবা মরু ওমা থিং জব সে আদো মমাং দি ট্রাই তো বি দব্রা না ট্রাই তো ট্রাই
1: ইয়াম তো গে ছুপং ফং বলে গাম দব হাই তা
0: ꯉꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯅꯧꯕ ꯀꯣꯂꯔ ꯑꯃ ꯊꯦꯡꯅꯖꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤꯗꯃꯛꯇꯁꯨ ꯌꯥꯝ ꯂꯥꯏꯕꯛ ꯐꯕꯅꯤ ꯍꯥꯏꯅ ꯂꯧꯖꯩ ꯑꯗꯨꯗꯤ ꯏꯁꯩꯁꯤ
1: ꯍꯣꯏ ꯍꯣꯏ
0: ꯀꯔꯝꯕ ꯏꯁꯩꯅꯣ ꯑꯃꯨꯛꯇꯪ ꯍꯥꯏꯕꯤꯌꯨ ꯏꯁꯩꯗꯣ ꯑꯩꯃꯛꯅ ꯃꯔꯝ ꯑꯣꯏꯔꯒ ꯍꯥꯏꯕꯤ ꯏꯁꯩꯁꯨ ꯑꯣꯏꯕꯤꯔꯝꯃꯦ
1: ꯊꯥꯖꯕꯒꯤ ꯋꯥꯡꯃꯗ ꯗꯤꯅꯦꯁ ꯁꯔꯃꯅ ꯁꯛꯄ ꯑꯩꯅ ꯃꯔꯝ ꯑꯣꯏꯗꯨꯅ ꯑꯌꯦꯠꯄ ꯑꯣꯏꯔꯕ ꯍꯥꯏꯕꯗꯨ
0: ꯑꯗꯨꯗꯤ ꯂꯩꯁꯪ ꯃꯇꯨꯡꯗꯁꯨ ꯑꯗꯨꯃꯛ ꯀꯣꯜ ꯇꯧꯕꯤꯔꯛꯎ ꯊꯧꯔꯝ ꯁꯔꯨꯛ ꯌꯥꯕꯤꯌꯨ
1: ꯍꯣꯏ ꯃꯦꯗꯥꯝ ꯊꯦꯡꯀ꯭ꯌꯨ ꯃꯦꯗꯥꯝ
0: ꯏꯁꯩꯁꯤ ꯈꯨꯗꯣꯜ ꯇꯝꯖꯔꯒꯦ ꯇꯥꯃꯤꯟꯅꯁꯤ

ཁང་ཨོ་ দেখো কৰম ন থমৈদা নুংশিব ভাৱৰখিব হাইবসে ইহল আছে তপ না হেঙ্গলখি লেকং লাগুম কংনুরব থমৈসে মাগি নুংশি ইরিকন তেখত হানকি তাহলনে থমৈসিন তাজেনিং লিব ওয়াহি সিংদো লমলান বিন হাকসে থমৈ নুংদদি লোতুন থমলিবনি চিনবান ওয়াং ময়ংম দ্রব ওয়াহিসে থমৈ নুংদদি নং ইনাক্ত লাইরিঙাইদা তুমিন পেন হাইজারি সেনজগে নং ভূমিত কুপ খুদিং আমাদি ইনাক্ত লেংদন থমলগে হজিক লৌমিনাসি অথৈব সরাম মসামকনা সৈশকপ আমাদি সৈরেংবা লমিয়ানবনা সৈরাংবা ইসৈ হুঘরে

0: 담배요.
1: 일레벤즈룸 양방 나가다 리로셀레 하이디 사나바제 마담 에요나 사나 마담 양방 데오가 스쿨 가베 마담지요 나 엑잠 마담지요 호이 토나미 마담지룸 토이나 타스나바 아돔 엑잠함 레레 하이라 가디 호이 토나미지룸 하이디 시즌 시즌 데 잠쩨 마나 넘 타야바 아제 아이제 엑잠 아나마나 엑잠 아카이 마사마 슈 파스담 카카 아지딘 타드레바 아나마나 파이넨 고모지 케타냐 이나 호지 타레제 스쿨 나즈나 마야부디 비비 에요나 아이디 스쿨 나즈 립 타잘 로브지 콜로브지 고아 iskuna ju sabo tau biye onda adum exam do ozai ko na kitang tapna thajera gi haira ju adule gi ozai hoi na jum ya bi kwa ai chana bji ju ju adum moina sa lo kho lo lum hai adam mana ji yum na ju pang lai te sana bam ju da ozai gi manak ta adum lai re ai na lam ding da gi oira ga sana ji da khong man do oi bane ba adina la pani na sana bam ji ju na ta isa adiam cha thok sa sin gi de adina ai ji ozai manak to in tham bi re
0: hoi chatra ma su ori ba aduga player ama su ori bane na time management da kitang awa ba lai na phong do bi bane ko aduna hojiki oina di phana khona bada oina hena maipuna na changjan bi na takpi mani karigumba masana amada ka ba thoi ba haiba se talent khakta na yarakte masidi discipline amadi masing thingam raba practice se changi haijari ba aduna marup ki oina di taekwondo player ama oina nong mada toba daily routine sing se diet plan bu oiro pungkya dagina ka bu practice ta wi ka haiba samlapa sisu thambiyo
1: practice sidi sanabam da dum laiba laire ha yar aidi aije thokibdagi dum sanabam laire ha yar ai mo ta jai je dai num je cha bu di sai do yam pai no ina protein ne sa mangam dam na ko jerum sangom la poi ko me no ina ta wa ha ai mo ta jai je champra khui ga the aduga sanam je thue ayuk pung manga de haure sanaba pung manga de haure jena pung tre te loe ne aduga pung tre te loe bisu da dum sarabam do ries lai do ni ko ai di sarabam jerum po tha do ne ba pung ama ni aduga pung ma pen de haure ga pung baro bo mo baro je loe ga ni section am loe re si dai da aduga pung ahum de haure do ne ba pung ahum ji de haure ga pung ahum gi evening section ji sangeba evening section je pung tari ma khai ni pan sa dam loe ba ko si loe ba de di dam jem loe re ado baro gi keno section je loe ra kan na si de break timing pi break timing pi yum da haidi sala ga khoi gi marak si da sa ra ge ju yare du ga adum ma pham do le ra ga breakfast oi na a yum da ge por ra ga sa ra ge ju yare practice ki haidi na si no ma sa na ga ayu hogol pa ngam de ba ko practice ti ang wae ado practice wa ba du na si yo ba ngam ni practice ta ma na wa gi du na ko o za no ji am ying jin bi o za ta ju oza khudi mangla ju yam ying jin bi aje kidang poe bidoka adam ying jin bi yam nungai practice ki di oza khudi mangla ju support to bi duga dais ke ka ju oza ga in adam ying jin bi sa ba thakwa ju adu swaina dum haije
0: marup na national stage ta ga thok jingai gi mangoi na na sanaroi amana magi field tho amnai da adum pressure gum ba cha ba hai ba je na de gi nervous gum ba lai ba hai ba je adum yobi ranga da hai na ju khali ko ada nasi gum matam lak pada ko gi booking wa khanje ka maina phajin bi bge haiba sa masi ju ktang share to biram
1: asi di player khuni ma ki kanyo ne id sangam dai smaina sanam dai pakhat pa je ahan mo ge ra adum thok bo ge ra haidi smaina tournament sa khle gi hai tai tournament jena smaina wang khle gi smaina pakhat pa je pakhat ba khukat pa je adum lai adu sara bulo ra ga budi adum phare ai mi aslai banu mi si da ai je kangge adunu mitudi ai je no ayu hokol ko di haure thakat pa haure ai mi aslai banu mi si de ai de ai khoi gi kamiti de mam du di ai na mi aslai ge da ban ahing duri ure ba ai de ai na kai no taula mam du di sanamina ga da mam du di ai mi aslai banu mi si de di adum stadium manung sang du di haure khoi punna lai mi ne ba ko aduga wa mo chuke ga a tau je se wa ai ji sa je tau bon khang de ai de ai ji horen kamai tau du ja no pakhat pa pakhat pa pakhat le ba sa sa ba thako je ওজা নিনা সাও না ইওন দা লাফোই কে কাপি রাখো যে আই হিসাব যে সাই রা সাদি খা হাই দি সাবং খাং দরে হাই দি পাখা লাগা জু সানা থোগো দি উং ফাই বলে আর ইয়াম কুই না গাই রাগা আন পুং আনি অহুম লাই তা মালে
0: মাখা জা থা জরক পাদা কইনা মরুপ তাগি খাং জানি গি বেসি মরুপ কি ওইনা হজিক অনক পাদা কারি গরম বা ম্যাচ দা বাউ দা সরু গা বিনা বগি প্ল্যান লাই বি বগি হাইব্রিড শু থামবিরামো
1: মাথাং জে আই জে হজিক সেপ্টেম্বর আজি সেপ্টেম্বর নি অক্টোবর ডে 31 নি তাই জে আফ্রিকা রে টুর্নামেন্ট হবো দাম নেবা ইস নেশনাল হায় গ মণিপুর রে গিস মানে স্টেট তে হানা খালা খালা গলা আইনে গ স্টেট তে জি দে স্টেট তে গোল ভাঙানি স্টেট তে গোল ভাঙবো জি নেশনাল জং পুদু নেবা নেশনাল জি দে গ ইন্টারন্যাশনাল ইয়ং দু নেবা আজনা আজি কি জি না সিলেকশন ওই দে নেবা গোল জি না আজি ফাঙিবো গোল জি না সিলেকশন ওই দে নেবা আন্তা কি নেশনাল জি দে জু মণিপুর রে গ আই থান্ডা দম চলে থান্ডা দম ওই রে মণিপুর রে মণিপুর গ পার্টিসিপেন্ট জি জু দুগা আন্তা কি জি না ইউথ অলিম্পিক ওই দে বা ইউথ অলিম্পিক সি না আফ্রিকা না তা বাই তাই আফ্রিকা সেনেগাল দা কাল দা হান্তক পুটি পয়সা বুদি কেন তোর হান্তক দি ইয়াম নুয়া গাম মে না কেন তাও নি কোন ইজ মাই তা বদ কো ꯑꯩꯁꯦ ꯆꯠꯄ ꯉꯝꯃꯔꯣꯏꯗ꯭ꯔꯥ ꯀꯥꯏꯅ ꯈꯟꯖꯔꯝꯃꯦꯕ ꯍꯥꯏꯗꯤ ꯈꯜꯂꯒꯁꯨ ꯑꯩꯁꯦ ꯆꯠꯄ ꯉꯝꯃꯔꯣꯏꯗ꯭ꯔꯥ ꯀꯥꯏꯅ ꯌꯥꯝ ꯋꯥꯔꯝꯃꯦꯕ ꯑꯗꯨꯁꯨ ꯏꯟꯗꯤꯌꯥ ꯃꯅꯨꯡꯗ ꯑꯣꯏꯕꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯀꯩ ꯂꯩꯇ꯭ꯔꯁꯨ ꯆꯠꯊꯣꯛ ꯆꯠꯁꯤꯟ ꯇꯧꯕ ꯐꯪꯕꯒꯤ ꯋꯥꯅꯦꯕ ꯏꯟꯇꯔꯅꯦꯁꯅꯦꯜ ꯑꯃ ꯆꯠꯂꯛꯄ ꯍꯥꯏꯁꯤꯗꯗꯤ ꯑꯥ ꯌꯧꯗꯣꯏꯅꯦꯕ ꯑꯦꯃꯥꯎꯟꯁꯦ ꯑꯗꯨꯅ ꯃꯣꯏꯅ ꯁꯨꯃꯥꯏꯅ ꯁꯔꯀꯥꯔꯅ ꯀꯩꯅꯣ ꯇꯧꯔꯒ ꯇꯣꯔꯅꯥꯃꯦꯟꯠ ꯆꯥꯎꯔꯕꯅꯤꯅ ꯍꯥꯏꯗꯤ ꯌꯨꯠ ꯑꯣꯂꯦꯝꯄꯤꯛ ꯍꯥꯏꯗꯤ ꯑꯗꯨꯝ ꯆꯥꯎꯋꯦꯕ ꯃꯣꯏꯅ ꯑꯃꯥꯏꯅ ꯇꯣꯔꯅꯥꯃꯦꯟꯠ ꯆꯥꯎꯕꯅꯤ ꯈꯣꯠꯄꯗꯤ ꯒꯔꯃꯦꯟꯅ ꯄꯨꯅꯤ ꯈꯣꯠꯅꯤꯒ ꯍꯥꯏꯔꯛꯄꯁꯤꯗ ꯇꯥꯕꯁꯦ ꯌꯥꯝ ꯍꯔꯥꯎꯋꯦ ꯁꯨꯃꯥꯏꯅ ꯆꯠꯄꯒꯤ ꯃꯊꯪꯗ ꯑꯩ ꯄ꯭ꯂꯥꯟ ꯂꯩꯖꯩ
0: ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯩ ꯁꯤꯃꯛꯁꯨ ꯑꯗꯨꯝ ꯀꯟꯅ ꯍꯣꯠꯅꯕꯤꯗꯨꯅ ꯃꯥꯏ ꯄꯥꯛꯄ ꯑꯣꯏꯕꯤꯌꯨ ꯍꯥꯏꯅꯁꯨ ꯊꯝꯖꯒꯦꯀꯣ ꯃꯔꯨ ꯕꯣꯔꯤꯁꯅ ꯉꯁꯤ ꯐꯥꯎꯕ ꯇꯥꯏꯀꯨꯟꯗꯣꯒꯤ ꯃꯁꯥꯟꯅ ꯑꯁꯤꯗ ꯊꯦꯡꯅꯕꯤꯔꯛꯄ ꯈ꯭ꯋꯥꯏꯗꯒꯤ ꯅꯨꯡꯉꯥꯏꯒꯤꯕ ꯃꯤꯀꯨꯞꯇꯣ ꯑꯗꯨꯁꯨ ꯄꯟꯕꯤꯔꯝꯃꯣ
1: ꯑꯩꯅ ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯕ ꯍꯥꯏꯔꯒꯗꯤ ꯑꯣꯖꯥꯒꯒꯤ ꯄ꯭ꯔꯦꯛꯇꯤꯁ ꯇꯧꯃꯤꯟꯅꯕ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ ꯑꯣꯖꯥꯒꯒꯤ ꯄ꯭ꯔꯦꯛꯇꯤꯁ ꯀꯟꯕ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ ꯍꯥꯏꯗꯤ ꯄ꯭ꯔꯦꯛꯇꯤꯁ ꯂꯦꯞꯄꯁꯨ ꯅꯨꯡꯉꯥꯏꯇꯦꯕ ꯍꯥꯏꯗꯤ ꯄ꯭ꯔꯦꯛꯇꯤꯁ ꯑꯣꯖꯥ ꯑꯣꯏꯔꯣ ꯑꯃ ꯑꯣꯏꯔꯣ ꯄꯨꯟꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯄ꯭ꯔꯦꯛꯇꯤꯁ ꯀꯟꯅ ꯇꯧꯃꯤꯟꯅꯕꯁꯦ ꯄ꯭ꯔꯦꯛꯇꯤꯁ ꯀꯟꯅ ꯇꯧꯃꯤꯟꯅꯕꯁꯦ ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏ ꯑꯗꯨꯒ ꯅꯨꯡꯉꯥꯏꯕꯗꯤ ꯒꯣꯜꯒ ꯐꯪꯕꯁꯦ ꯑꯩꯉꯣꯟꯗ ꯁꯨꯃꯥꯏꯅ ꯊꯥꯖꯗꯅ ꯒꯣꯜ ꯐꯪꯕꯁꯤꯃꯗꯤ ꯌꯥꯝ ꯊꯤ ꯍꯔꯥꯎꯋꯦ ꯍꯟꯗꯛꯀꯤꯁꯤꯃꯗꯤ ꯑꯩꯒꯤꯁꯨ ꯍꯥꯏꯗꯤ ꯁꯨꯃꯥꯏꯅ ꯁꯤꯒꯤ ꯑꯦꯆꯤꯞꯁꯤꯅꯗꯤ ꯑꯩꯒꯤ ꯈ꯭ꯋꯥꯏ ꯄꯨꯟꯁꯤꯒꯤ ꯑꯣꯏꯅ ꯈ꯭ꯋꯥꯏ ꯆꯥꯎꯕ ꯑꯦꯆꯤꯞ ꯑꯣꯏꯗꯨꯅꯦꯕ
0: ꯃꯔꯨꯞꯅ ꯍꯧꯖꯤꯛ ꯇꯥꯏꯀꯨꯟꯗꯣ ꯍꯥꯏꯔꯤꯕ ꯃꯁꯥꯟꯅ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯄꯒꯤ ꯖꯔꯅꯤꯁꯤꯗꯀꯣ ꯈ꯭ꯋꯥꯏꯗꯒꯤ ꯆꯦꯂꯦꯟꯖꯤꯡ ꯑꯣꯏꯈꯤꯕ ꯃꯁꯤꯃꯗꯤ ꯅꯤꯡꯁꯤꯡꯅꯤꯡꯉꯥꯏ ꯑꯣꯏꯕ ꯈ꯭ꯋꯥꯏꯗꯒꯤ ꯋꯥꯈꯤꯕ ꯃꯤꯀꯨꯞꯁꯦ ꯃꯁꯤ ꯀꯔꯤꯗꯤ ꯑꯣꯏꯕꯤꯒꯦ
1: ꯅꯤꯡꯁꯤꯡꯅꯤꯡꯉꯥꯏ ꯑꯣꯏꯕꯗꯤ ꯑꯋꯥꯕꯗꯤ ꯃꯌꯥꯝ ꯊꯦꯡꯅꯈ꯭ꯔꯦ ꯑꯗꯨꯗꯤ ꯆꯠꯊꯣꯛ ꯆꯠꯁꯤꯟꯒꯤꯗꯒꯤ ꯍꯧꯔꯦ ꯑꯗꯨꯝ ꯑꯩ ꯆꯠꯊꯣꯛ ꯆꯠꯁꯤꯟꯁꯦ ꯌꯥꯝ ꯄ꯭ꯔꯣꯕ꯭ꯂꯦꯝ ꯑꯣꯏ ꯆꯠꯊꯣꯛ ꯆꯠꯁꯤꯟ ꯄ꯭ꯔꯣꯕ꯭ꯂꯦꯝ ꯑꯣꯏꯔꯗꯤ ꯑꯩ ꯒꯥꯔꯤꯗꯣ ꯂꯝ ꯂꯥꯞꯄꯅ ꯒꯥꯔꯤꯗꯣ ꯌꯥꯝ ꯋꯥꯏꯑꯕ ꯇꯨꯔꯥꯟ ꯃꯌꯥ ꯈꯛꯇꯅꯦꯕ ꯑꯩꯅ ꯑꯣꯖꯥꯒꯤ ꯃꯤꯡꯗ ꯂꯩꯔ ꯁꯥꯟꯅꯩꯁꯦ ꯑꯗꯣ ꯆꯠꯊꯣꯛ ꯆꯠꯁꯤꯟꯒꯤ ꯃꯇꯥꯡꯁꯤꯗ ꯋꯥꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯅ ꯈ꯭ꯋꯥꯏ ꯀꯩꯅꯣ ꯇꯧꯈꯤꯕ ꯍꯥꯏꯔꯗꯤ ꯑꯩꯅ ꯇꯣꯔꯅꯥꯃꯦꯟ ꯆꯠꯂꯝ ꯇꯥꯏ ꯑꯗꯨꯗ ꯑꯩꯁꯦ ꯇꯤꯀꯦꯠ ꯀꯛꯄꯒꯤꯗꯤ ꯁꯨꯃꯥꯡꯗ ꯍꯥꯏꯖꯜꯂꯛꯑꯕꯅꯦꯕ ꯑꯗꯨ ꯑꯩꯁꯦ ꯇꯤꯀꯦꯠ ꯀꯛꯄꯁꯦ ꯌꯥꯝ ꯊꯦꯡꯅꯕꯨꯗꯤ ꯀꯛꯑꯦ ꯑꯩꯈꯣꯏ ꯃꯥꯗ ꯍꯥꯏ ꯏꯃꯥ ꯇꯤꯀꯦꯠ ꯀꯛꯄꯩꯗꯣ ꯊꯦꯡꯖꯜꯂꯛꯑꯦ ꯈꯣꯠꯂꯦ ꯆꯠꯂꯝ ꯇꯥꯏ ꯅꯛꯁꯜꯂꯛꯑꯦ ꯈꯣꯠꯂꯦ ꯍꯥꯏ ꯑꯗꯨ ꯁꯣꯝꯗꯁꯨ ꯀꯩꯅꯣ ꯄꯩꯁꯥꯗꯣ ꯁꯨꯅꯗꯕꯒꯤ ꯑꯣꯏꯔꯗꯤ ꯎꯄꯥꯏ ꯀꯩꯅꯣ ꯇꯧꯗꯕ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ ꯈꯨꯆꯤꯟ ꯆꯦꯟꯅꯕ ꯑꯗꯨꯗ ꯑꯩꯕꯨꯗꯤ ꯈꯪꯍꯟꯗꯦ ꯑꯩꯅ ꯀꯣꯟꯅ ꯈꯪꯕꯒꯤ ꯋꯥꯅꯦ ꯑꯗꯨꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯃꯥꯒꯤ ꯂꯩꯖꯕ ꯐꯤꯔꯣꯟ ꯄꯨꯔꯤ ꯀꯩꯀꯥ ꯃꯥꯒꯤ ꯐꯤꯒꯩ ꯀꯩꯀꯥ ꯌꯣꯜꯂꯒ ꯑꯩꯉꯣꯟꯗ ꯑꯩ ꯇꯤꯀꯦꯠ ꯀꯛꯂꯦꯝꯕꯗꯣ ꯑꯩꯅ ꯀꯣꯟꯅ ꯈꯪꯕꯒꯤ ꯋꯥꯅꯦ ꯍꯥꯏꯗꯤ ꯃꯥꯁꯨ ꯑꯩꯉꯣꯟꯗꯕꯨꯗꯤ ꯍꯥꯏꯗꯣꯛꯇꯦ ꯑꯗꯨꯒ ꯑꯗꯨꯃꯗꯤ ꯌꯥꯝ ꯅꯨꯡꯁꯤ ꯍꯥꯏꯗꯤ ꯑꯩꯅ ꯆꯠꯂꯝ ꯇꯥꯏ ꯑꯗꯨꯗꯤ ꯍꯜꯂꯛꯑꯀꯥꯟ ꯈꯪꯕꯅꯦ ꯃꯣꯏꯅ ꯑꯩꯅ ꯑꯗꯨꯃꯗꯤ ꯌꯥꯝ ꯅꯨꯡꯁꯤꯌꯦ ꯑꯗꯨꯃꯗꯤ ꯀꯥꯎ ꯉꯝꯃꯔꯣꯏ ꯑꯗꯨꯒ ꯆꯠꯄꯒꯤꯁꯤꯗꯁꯨꯀꯣ ꯒꯥꯔꯤ ꯂꯩꯇꯕꯁꯤꯗ ꯑꯩꯁꯦ ꯕꯕꯥꯁꯨ ꯊꯕꯛ ꯆꯠꯂꯦꯕ ꯕꯕꯥꯁꯤꯅ ꯑꯩꯁꯦ ꯑꯌꯨꯛ ꯉꯟꯇꯥ ꯊꯤꯜꯂꯝꯃꯅꯤ ꯑꯗꯨꯒ ꯁꯥꯟꯅꯐꯝꯁꯤꯗ ꯁꯥꯟꯅꯔꯅꯤ ꯂꯩꯔꯅꯤ ꯑꯗꯨꯒ ꯅꯨꯡꯗꯥꯡ ꯕꯕꯥꯅ ꯊꯕꯛ ꯍꯜꯂꯛꯄꯁꯤꯗ ꯑꯃꯨꯛ ꯍꯥꯏꯗꯤ ꯕꯕꯥꯅ ꯁꯨꯃꯥꯏꯅ ꯂꯧ ꯂꯥꯛꯄꯁꯨ ꯌꯥꯎꯋꯦꯕ ꯑꯗꯨꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏ ꯀꯀꯥ ꯃꯥ ꯃꯁꯤꯡꯗꯒꯤ ꯒꯥꯔꯤ ꯋꯥꯏꯔꯒ ꯑꯃꯥꯏꯅ ꯋꯥꯏꯔ ꯋꯥꯏꯔꯒ ꯑꯗꯨꯝ ꯁꯥꯟꯅꯕ ꯆꯠꯄꯁꯨ ꯌꯥꯎꯋꯦ ꯑꯅꯝꯕꯅꯗꯤ ꯑꯗꯨꯝ ꯁꯥꯟꯅꯕꯁꯦ ꯆꯠꯇꯕ ꯅꯨꯃꯤꯠ ꯌꯥꯎꯋꯦ ꯆꯠꯇꯕ ꯅꯨꯃꯤꯠ ꯌꯥꯎꯕꯁꯦ ꯑꯩꯁꯦ ꯌꯥꯝ ꯋꯥꯏ ꯁꯥꯟꯅꯕ ꯆꯠꯇꯕꯁꯦ ꯏꯁꯥꯗ ꯀꯩꯅꯣꯝ ꯇꯧꯋꯦꯕ ꯁꯥꯟꯅꯅꯤꯡꯉꯥꯏ ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏ ꯐꯥꯎꯋꯦ ꯁꯥꯟꯅꯕ ꯂꯦꯞꯄꯁꯦ ꯏꯁꯥꯗ ꯀꯩꯅꯣꯝ ꯇꯧꯋꯦꯕ ꯍꯥꯏꯗꯤ ꯁꯥꯟꯅꯕꯁꯦ ꯀꯔꯥꯏꯗ ꯒꯥꯔꯤ ꯋꯥꯏꯐꯝ ꯂꯩ ꯑꯗꯨꯗ ꯀꯅꯥꯗ ꯀꯩꯅꯣ ꯆꯠꯄ ꯆꯠꯁꯤ ꯀꯃꯥꯏꯅ ꯆꯠꯁꯤꯒꯦ ꯈꯣꯠꯁꯤꯒꯦꯅ ꯑꯃꯥꯏꯅ ꯇꯧꯋꯦ ꯑꯗꯨꯒ ꯏꯔꯥꯡ ꯂꯩꯔꯛꯄ ꯃꯇꯝꯁꯦ ꯑꯩ ꯈ꯭ꯋꯥꯏ ꯋꯥꯕ ꯇꯥꯏꯃꯤꯡ ꯍꯥꯏꯗꯤ ꯏꯔꯥꯡ ꯂꯩꯔꯛꯄ ꯃꯇꯝꯁꯤꯅ ꯑꯩ ꯈ꯭ꯋꯥꯏ ꯋꯥꯕ ꯇꯥꯏꯃꯤꯡ ꯑꯣꯏꯗꯣꯏꯅꯦ ꯏꯔꯥꯡ ꯂꯩꯕꯁꯦ ꯒꯥꯔꯤ ꯆꯠꯄ ꯌꯥꯗꯦꯕ ꯏꯔꯥꯡ ꯂꯩꯕ ꯇꯥꯏꯃꯤꯡꯁꯤꯗꯗꯤ ꯁꯥꯟꯅꯕꯁꯦ ꯆꯠꯄ ꯐꯪꯗꯝꯅꯤꯅ ꯍꯥꯏꯗꯤ ꯂꯩꯀꯥꯏꯗ ꯑꯣꯏꯔꯒꯗꯤ ꯁꯥꯟꯅꯕꯁꯦ ꯌꯥꯏꯌꯦꯕ ꯅꯛꯄꯅꯤꯅ ꯁꯥꯟꯅꯕ ꯊꯣꯛꯑ ꯁꯥꯟꯅꯕ ꯌꯥꯏꯌꯦꯕ ꯍꯥꯏꯗꯤ ꯑꯩꯁꯤꯗꯤ ꯂꯝ ꯂꯥꯞꯅ ꯆꯠꯂꯛꯀ ꯆꯠꯄ ꯁꯥꯟꯅꯕꯅꯤꯅ ꯍꯥꯏꯗꯤ ꯑꯗꯨꯝ ꯏꯔꯥꯡ ꯇꯧꯕ ꯇꯧꯕ ꯖꯒꯥꯁꯦ ꯐꯥꯎꯔ ꯐꯥꯎꯔ ꯆꯠꯂ ꯁꯥꯟꯅꯕꯅꯤꯅ ꯑꯩ ꯁꯥꯟꯅꯕ ꯏꯔꯥꯡ ꯀꯨꯏꯅ ꯂꯩꯁꯜꯂꯛꯄꯁꯦ ꯁꯥꯟꯅꯕ ꯂꯦꯞꯄꯁꯦ ꯌꯥꯝ ꯋꯥꯏ ꯍꯧꯖꯤꯛꯁꯤ ꯑꯗꯨꯝ ꯑꯩꯁꯦ ꯍꯥꯟꯅ ꯆꯠꯄꯒꯤ ꯈꯜꯂꯒ ꯂꯩꯔꯝꯅꯦꯕ ꯑꯗꯨ ꯁꯤꯐꯥꯎꯗ ꯑꯩꯗꯤ ꯍꯥꯏꯗꯤ ꯏꯔꯥꯡ ꯂꯩꯔꯕꯅꯤꯅ ꯏꯔꯥꯡ ꯂꯩꯕ ꯃꯇꯝꯗ ꯁꯥꯟꯅꯕ ꯆꯠꯄ ꯐꯪꯗꯕꯗꯣ ꯑꯗꯨ ꯌꯥꯝ ꯋꯥꯏ
0: ꯉꯁꯥꯏ ꯕꯣꯔꯤꯁꯅ ꯊꯦꯡꯅꯕꯤꯔꯛꯄ ꯑꯋꯥꯕ ꯑꯗꯒꯤ ꯏꯃꯥ ꯕꯕꯥꯅ ꯀꯠꯊꯣꯛꯄꯤꯕ ꯑꯗꯨꯒꯨꯝꯕ ꯃꯤꯀꯨꯞ ꯀꯌꯥ ꯀꯌꯥꯗꯨꯅ ꯕꯣꯔꯤꯁꯅ ꯑꯗꯨꯒꯤ ꯒꯣꯜꯗꯣ ꯂꯧꯕ ꯉꯝꯈꯤꯕꯅꯤ ꯍꯥꯏꯅꯁꯨ ꯊꯝꯖꯒꯦꯀꯣ ꯑꯦꯊꯂꯦꯠ ꯑꯃꯒꯤ ꯄꯨꯟꯁꯤꯗ ꯀꯣꯁ ꯍꯥꯏꯕꯁꯤꯅ ꯑꯅꯤꯁꯨꯕ ꯃꯃꯥ ꯃꯄꯥꯅꯦ ꯍꯥꯏꯅꯁꯨ ꯂꯧꯅꯩ ꯑꯗꯣ ꯕꯣꯔꯤꯁꯀꯤ ꯋꯥꯈꯜꯂꯣꯟꯗ ꯀꯣꯁ ꯑꯃꯒꯤ ꯊꯧꯗꯥꯡꯁꯦ ꯃꯁꯤ ꯀꯌꯥꯝ ꯌꯥꯝꯅ ꯆꯥꯎꯕꯒꯦ ꯍꯥꯏꯕꯁꯨ ꯊꯝꯕꯤꯌꯨ
1: ꯍꯣꯏ ꯑꯩꯈꯣꯏ ꯑꯣꯖꯥ ꯌꯥꯎꯗꯅ ꯊꯕꯛ ꯍꯤꯔꯝ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯇ ꯃꯥꯏ ꯄꯥꯛꯄꯗꯤ ꯉꯝꯃꯣꯏꯕ ꯑꯩꯁꯨ ꯑꯣꯖꯥꯅ ꯌꯦꯡꯁꯤꯟꯕꯤꯕꯒꯤ ꯑꯣꯖꯥꯅ ꯁꯤ ꯌꯧꯅ ꯇꯥꯛꯄꯤꯔꯛꯄꯒꯤ ꯑꯩꯁꯨ ꯁꯤ ꯌꯧꯅ ꯃꯥꯏ ꯄꯥꯛꯄ ꯉꯝꯖꯕꯅꯦ ꯑꯗꯣ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯖꯥꯁꯤꯅ ꯑꯩꯁꯦ ꯃꯀꯣꯛꯇꯒꯤ ꯑꯩꯒꯤ ꯕꯦꯁꯤꯛꯇꯒꯤ ꯐꯖꯅ ꯁꯦꯝꯃꯛꯑꯦ ꯐꯖꯅ ꯁꯦꯝꯃꯛꯑꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯅ ꯄꯥꯝꯖꯕ ꯒꯦꯝꯁꯤꯗ ꯍꯥꯏꯗꯤ ꯑꯩꯅ ꯄꯥꯝꯖꯕ ꯒꯦꯝ ꯃꯈꯜꯁꯤꯗ ꯑꯃꯨꯛ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯝꯇꯥꯒ ꯀꯩꯅꯣꯁꯤꯗꯒ ꯂꯩꯇꯕ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ ꯑꯩꯅ ꯁꯥꯟꯅꯔꯤꯕ ꯒꯦꯝꯁꯤꯒꯤ ꯑꯣꯏꯅꯗꯤ ꯇꯣꯔꯅꯥꯃꯦꯟ ꯊꯣꯛꯄ ꯐꯪꯉꯛꯇꯕ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ ꯑꯗꯨꯒꯤ ꯑꯩꯅ ꯁ꯭ꯋꯥꯏꯗ ꯈꯣꯡꯕꯗ ꯂꯥꯛꯄꯅꯦꯕ ꯌꯨ ꯇꯤ ꯑꯦꯗ ꯑꯩ ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯑꯩ ꯑꯣꯖꯥ ꯄꯥꯔꯤ ꯍꯟꯕꯁꯤꯁꯨ ꯌꯥꯝ ꯐꯩ ꯃꯥꯁꯨ ꯍꯥꯏꯗꯤ ꯑꯩꯒꯤ ꯑꯣꯏꯅꯗꯤ ꯁꯄꯣꯔꯠ ꯌꯥꯝ ꯇꯧꯋꯦ ꯃꯥꯁꯨ ꯑꯗꯨ ꯃꯥꯅꯒ ꯌꯥꯝ ꯃꯇꯦꯡ ꯌꯥꯝ ꯄꯥꯡꯕꯤ ꯑꯗꯒꯤ ꯄꯩꯁꯥ ꯅꯨꯡꯁꯥꯒꯤ ꯑꯣꯏꯔꯣ ꯑꯃꯒꯤ ꯑꯣꯏꯔꯣ ꯃꯥꯁꯨ ꯑꯗꯨꯝ ꯃꯇꯦꯡ ꯄꯥꯡꯉꯤ ไอ้กิชาร์บุ้งจิจูยามนุ่งชิมาเนี่ยไอ้คงคุดไปเนี่ยนุ่มฮันตะกี้มาตั้งยืนยามตักบีเรียมาเนี
0: ่
1: ยยามว่านคนเฮียบีมาจูตุ้มภาษาบักขังเด็กฮันตะเช่ไอ้นั่นก็คิดตั้งใครโน้ตเอาไปเจ้ามาโน้ตไอ้นั่นใครโน้ตหาไปทงน้าหาไปมาเนี่ยอันนี้